আজ রবিবার, 8ই ভাদ্র 1948, শকাব্দ 30শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 12ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:19 হয়ে 53 সেকেন্ডে, সূর্যাস্ত 5:44 হয়ে 33 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 9 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 31 অগস্ট পর্যন্ত

0: Thailand today at Dubai International Cricket Stadium. The match will start at 8:30 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, বোভাইন মাস্টাইটিস বলবেন ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়, 6:40 আপনার স্বাস্থ্য, অস্ত্রোপচারের সময় বলবেন ডক্টর রাকেশ খান, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মধুমিতা সিনহা, সকাল 8:00 বিজ্ঞানের অনুষ্ঠান, বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ শুনবেন সপ্তম পর্ব, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ বাজিয়ে শোনাবেন শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাত এর 137তম পর্ব, এরপর মন কি বাত এর 137তম পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর, 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান, দুপুর 2:00 আধুনিক গানের অনুরোধের আসর, 2:30 নাটক পাখির চোখ, রচনা মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বোস। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৃজনী পাল ও অর্পণ চিন্না, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি নাট্যরূপে গল্প, এ বিষয়ে বলবেন গৌরচন্দ্র মুর্মু, এছাড়াও থাকছে লোকগীতি শিল্পী মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:40 বিচিত্রানুষ্ঠান, পশ্চিমবঙ্গের মাছ চাষের ইতিহাস শুনবেন দ্বিতীয় পর্ব, পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, এছাড়া বিকশিত ভারত ও সমৃদ্ধ কৃষক অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বের বাংলা ও পরে সাঁওতালি রূপান্তর, 9:00 শিক্ষাঙ্গন থেকে লক্ষ্য হাইস্কুল থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চলন্বী চট্টোপাধ্যায়, রাত 9:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকে বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী জি রাঘবেন্দ্র প্রসাদ, অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, রাত 11:00 হাওয়াইন গিটার শিল্পী প্রভা দাস।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোদ্ধ সঙ্গীত। সুবোদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুমিতা সিনহা। 6:35 রামচরিত মানস। থাকছে 218তম পর্ব। 6:45 ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অস্মিতা রায়। 8:30 হিন্দি লেসন, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 9:00 হাওয়াইন গিটার, শিল্পী প্রভা দাস। 9:20 লোকগীতি, শিল্পী শুভ্র শঙ্কর দাস। 9:40 রাসধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগানের আসর। বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাত এর 237তম পর্ব। এরপর শুনবেন এই পর্বের

আঞ্চলিক রূপান্তর। এরপর থাকছে সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ বাজিয়ে শোনাবেন শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চলন্মী চট্টোপাধ্যায়, 5:20 উর্বেশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 7:10 ভক্তিগীতি সুজয় চন্দ, 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও থাইল্যান্ডের মধ্যে মহিলা এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2026 দ্বিভাষিক ধারাবিবরণী, 7:30 নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাত এর 137তম পর্বের আঞ্চলিক রূপান্তর শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে, 8:30 নিউজ অন এআইআর অ্যাপে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 নিউজ অন এআইআর এ স্পটলাইট, 10:30 নিউজ অন এআইআর এ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, রাত 11:10 নিউজ অন এআইআর অ্যাপে হিন্দি ছায়াছবির গান শুনলেন। আজ অর্থাৎ 30 আগস্ট রবিবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভাটিয়ার ও আহির ভৈরব।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাচ্ছেন শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুমিতা সিনহা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিত মানস, আজ শুনবেন 218তম পর্ব।

0: শুনলেন ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। অথ বার্তা।

রবিবারের সকাল আর সপ্তাহের এই একটা দিনে তাড়াতাড়ি ঘুম ভাঙতে কিন্তু বড্ড আলসেমি লাগে, কিন্তু উঠতে তো হবেই, কারণ আমি অস্মিতা এই মিষ্টি সকালে সুপ্রভাত বলতে চলে এসেছি। আর আজ আমরা এমন একটা বিষয় নিয়ে গল্প করতে চলেছি যেটা নিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু তুমি অনেকটা ব্যস্ত হয়ে পড়বে। আরে, বাজার করতে যেতে হবে তো, রবিবারের বাজার মানেই তো স্পেশাল কিছু। তা আজ তোমার বাড়িতে কি মেনু শুনি, মাটন নাকি এই রোদ বৃষ্টির খামখেয়ালিপনাকে আরও ঝমঝমাটি বানাতে ইলিশ পড়বে পাতে? বাঙালির সঙ্গে বাজার ব্যাপারটা কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। সকাল সকাল বাজারে গিয়ে যদি মাছের পেট টিপে একটু কাল্টিভেটি না করা হলো, তাহলে আর কিসের বাঙালি বলো? আমরা তো একেবারে মাছে ভাতে বাঙালি, তাই না? বাঙালি আর কলকাতা সবটা মিলিয়েই নস্টালজিয়া আবেগ কত কিছু। তাই আজকের সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে কথা বলবো কলকাতার বিভিন্ন বাজার হাট নিয়ে। আর সেই সম্পর্কে জানতে হলে ওই যে ঘুমটাকে একটুখানি স্যাক্রিফাইস তো করতেই হবে। দেখো, সকাল 7:11 ওই সময় তো দ্রুত গতিতে বয়ে চলেছে, তাই তোমাদের চটপট উঠে পড়তে হবে। আপাতত তোমার জন্য রাখছি ভীষণ সুন্দর একটা মিষ্টি গান, আমাদের শহর কলকাতার গান, অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ফিরছি গানের পর।

0: তোমাকে তো হাঁটতে হবে আজকে আমার সঙ্গে, কারণ ওই যে কলকাতার বাজার হাট নিয়ে আলোচনায় রয়েছি এই মুহূর্তে তোমার সঙ্গে সুপ্রভাতের আসরে, আমি তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। কিন্তু ওই যে তোমার পছন্দের কলকাতার বাজার হাট ঠিক কোনটা সেইটা তো আমাকে জানাতে হবে। কিভাবে জানাবে? যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখবে আজকে সুপ্রভাতের অনুষ্ঠানের একটা মিষ্টি পোস্টার রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমার প্রিয় কলকাতার বাজারহাট কোনটা। মানে বাজারহাট মানে কিন্তু এরকম নয় যে সবজি বাজার হতে হবে বা কোনো খাবার দাবারেরই কিছু হতে হবে, শাড়ির বাজার হতে পারে কিংবা আলোর বাজার, সব কিছু নিয়েই তো আলোচনা করব। কিন্তু দেখো, এই যে আমাদের প্রত্যেকটা সময় খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমাদেরকে এখন কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই 7:11 এবং কিছুক্ষণ পরেই দেখছি যে 7:17:31 32 সেকেন্ডে পা দিয়ে 33 সেকেন্ড। এই যে সময় দ্রুত গতিতে বয়ে যাচ্ছে, এই যে সময় যেরকম বয়ে যায় তেমন ধীরে ধীরে যত সময় এগোতে থাকে আমাদের ওই সময়টা কিন্তু ধীরে ধীরে পিছোতে থাকে, মানে ওই ইতিহাস সৃষ্টি হতে থাকে। সেরকমই ইতিহাসের পাতায় আজকের দিনের বিশেষত্ব ঠিক কি সেই বিষয় বরং জানাবো, শুনবো আজকের দিনের বিশেষত্ব। ফিরছি।
1: আজ এই দিনে
0: ১৫৬৯ সালে মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের জন্ম হয় আজকের দিনে। ১৮৮৮ সালে বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম হয় আজকের দিনে। ১৯৫১ সালের ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের জন্ম হয় আজকের দিনে। ১৯৭২ সালে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্ম হয় আজকের দিনে। ১৮৬৯ সালে ঊনবিংশ শতকের বাংলার সমাজ সংস্কারক ও হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রসন্ন কুমার ঠাকুর প্রয়াত হন আজকের দিনে। ১৯১১ সালে বহু ভাষাবিদ বাঙালি পণ্ডিত হরিনাথ দেব প্রয়াত হন আজকের দিনে। ১৯৭৬ সালে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, অনুশীলন সমিতির নেতা এবং প্রখ্যাত চিকিৎসক যাদু গোপাল মুখোপাধ্যায় প্রয়াত হন আজকের দিনে।
1: আজ এই দিনে

দেখো আজকের দিনের কি কি বিশেষত্ব সেই সম্পর্কে তো বললাম, কিন্তু ওই যে আজ এই দিনে বলতে বলতে আজকে একটা বিশেষ দিনের কথা বলছিলাম, সেটা হচ্ছে আজকে বিপ্লবী কানাইলাল দত্তের জন্মদিন। এবং সেই প্রসঙ্গেই বরং কথায় কথায় তোমায় আজকে কিছুটা গল্প শোনাব। চন্দননগর তখন ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে আত্মগোপন করার একটা বড় আশ্রয়স্থল। বাগবাজারে চারুচন্দ্র রায় একটি দল তৈরি করেছিলেন, পাশাপাশি গোন্দলপাড়ায় একটি দল তৈরি করেছিলেন বসন্তকুমার বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জেলকর্মীদের বয়ান অনুযায়ী সেই সময় নরেন গোসাই নাকি বলে উঠেছিলেন, তিন বাপ তিন বাপ তিন বাপ। সম্ভবত শরীর ফুঁড়ে তিনটে বুলেট ঢুকে যাওয়ার কথা বোঝাতে চেয়েছিলেন তিনি। কানাইলালের রিভলভারে তখনও দুটি গুলি অবশিষ্ট ছিল, সেই দুটিও নরেনের শরীর লক্ষ্য করে চালিয়ে দেন কানাইলাল। তারপরেই পুলিশকে বলেন, অ্যারেস্ট মি। পরে তাকে বলা হয়েছিল ক্ষুদিরামের সঙ্গী প্রফুল্ল চাকি তো নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন, তিনি কেন সেই পথে হাঁটলেন না? কানাইলাল জবাব দিয়েছিলেন, আমি পলিটিক্যাল মার্ডার সফল করতে চেয়েছিলাম, এত ব্যর্থ হচ্ছিলাম, একটা সফলতা রাখতে হবে। আমি জানি আমার ফাঁসি হবে, কিন্তু সেটাই আমি চাই। মৃত্যুর সময়ও কানাইলালের তেজ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশ পুলিশ আধিকারিকেরা। কানাইলাল বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর দেহ নিয়ে কোনো যেন শোক না হয়, শোভাযাত্রা করো যাতে সকলে অনুপ্রাণিত হয়। হয়েও ছিল তাই। 10ই নভেম্বর 1908, সে এক অবিস্মরণীয় দিন। আলিপুর জেল থেকে কানাইলালের মৃতদেহ বেরোতেই হাজার হাজার মানুষের ভিড়ে রাজপথ কার্যত অবরুদ্ধ, জনতার বাঁধ ভাঙা আবেগ। এভাবেই আমাদের জীবনে কিছু কিছু মানুষ তাদের অবদান রেখে দিয়ে যান। মানুষ চলে যায়, কিন্তু তার কাজ রয়ে যায় চির অমর হয়ে। আজ বিপ্লবী কানাইলাল দত্তের জন্মদিনে তাকে জানাই শত কোটি প্রণাম। কথায় কথায় তোমায় আজকে অনেক কথা বললাম, গল্প শোনালাম, আজকের দিনের বিশেষত্ব কি সেই সম্পর্কেও বললাম, কিন্তু এই যে কলকাতার যে একটা আবেগ, কলকাতার সকাল, সবকিছুই তো ভীষণ নস্টালজিক। আর সেই রকমই একটা গান তোমার জন্য রাখছি রণজয় ভট্টাচার্যের কণ্ঠে, ফিরছি গানের পর।

রবিবারের সকাল সকাল সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি যুববাণীর বন্ধু অস্মিতা। ওই যে বলেছিলাম, যেমনটা কথা তোমায় দিয়েছিলাম, যে আজকে কলকাতার বাজারহাট নিয়ে কথা বলবো, বিভিন্ন বাজারহাট ঘুরে ফিরে দেখব। দেখো, কলকাতা তো একদিনে শহর হয়নি, আগে ছিল জলাভূমির জনপদ। সেই সময় বাঙালির গর্ব ছিল হাট, দূরের গ্রাম থেকে দল বেঁধে হাটে আসাটাই ছিল উৎসবের মতো। সপ্তাহে একদিন বা দুদিন বসা হাট ছিল একেবারে মেলার মতোই জমজমাট, তাতে খোশগল্প, তর্ক বিতর্ক সমস্ত কিছুই হতো। তবে রোজের প্রয়োজন কোনোভাবেই মিটত না, তাই প্রয়োজন পড়ল বাজারের। অস্থায়ী দোকানের বদলে স্থায়ী দোকানপাট, সে কাঁচা বাজার হোক কিংবা জামাকাপড় অথবা গৃহস্থালির টুকিটাকি। পুরনো কলকাতার বাজারগুলো প্রায় সবই ছিল ব্যক্তিগত মালিকানায়, সরকারি উদ্যোগে বাজার তৈরি হয় অনেক পরে। হাতিবাগান কিংবা যদুবাবুর বাজার কিংবা কলেজ স্ট্রিট মার্কেট, সমস্তটাই কলকাতায় যে সাবিকিয়ানা দিয়েছে এবং আমাদের বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা আজও জীবন্ত এবং প্রাণবন্ত। দেখো, শহর বদলেছে, সমাজের বিবর্তন ঘটেছে, অথচ বাজারগুলো কিন্তু একই রয়ে গিয়েছে। ব্রিটিশ আমলে বা তারও আগে তৈরি বাজারগুলির জৌলুস হয়তো কোথাও গিয়ে একটু কমেছে অনলাইন শপিং সমস্ত কিছুর জেরে, তবে ব্যবসায় মন্দাও দেখা দিয়েছে, কিন্তু মানুষের আনাগোনা রয়ে গিয়েছে। হাট থেকে বাজারের বিবর্তনটা হয় ধীরে ধীরে। একসময় হাটে যাওয়ার একটা দুর্নিবার টান ছিল প্রত্যেক মানুষেরই। আসলে বাঙালি যতই অনলাইন শপিং করুক না কেন, নিজের হাতে ওই আলু পটল বেগুন বা ওই যে মাছ মাংস, এগুলো একটু নিজে চোখে না দেখলে বা হাতে ধরে অনুভব না করলে বাঙালির কিন্তু ভাত হজম হয় না। শুধু কি তাই, দরদামটাও তো জরুরি, তাই না? তা সে সবজি বাজার হোক কিংবা ওই গড়িয়াহাটে জামা কাপড় কেনা, বাঙালি দরাদরি করবে না তেমনটা কিন্তু হতেই পারে না। অনলাইনে আর সে সুযোগ কোথায়? ওই কোথাও একটা হয়তো মেগা সেল দিয়ে দিল, সেই সেলের মতোই তোমাকে চলতে হবে, পছন্দ হলে কিনবে, না পছন্দ হলে কিনবে না। কিন্তু এই যে সরাসরি বাজারে গিয়ে 800 টাকার জিনিসটা 500 টাকায় কেনা, শুধু কি তাই, ওই 800 টাকার জিনিসটা যারা ওই প্রচণ্ড দরদাম করতে পছন্দ করে তারা তো শুরু করে 150 টাকা দিয়ে, সেখান থেকে হয়তো আস্তে আস্তে একটু টাকা বাড়ে। আর এই দরাদরির কিন্তু একটা মজা আছে, মানে ধরো তুমি 800 টাকা বলেছে, তুমি বললে 500 টাকা এবং তাতেই হ্যাঁ বলে দিল, ওই যে আক্ষেপটা, ইস আরেকটু কমালে হতো, এই যে আক্ষেপটা বাঙালির মধ্যে রয়েছে, শুধু বাঙালি নয় আমাদের প্রত্যেকের মধ্যেই বোধ হয় এই ব্যাপারটা রয়েছে। তো এইটা একটা আমাদের প্রত্যেকের কাছেই খুবই খুবই খুবই একটা আকর্ষণের জায়গা, তাই না? দেখো, হাট থেকে বাজারের বিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হয়। একসময় হাটে যাওয়ার এই যে দুর্নিবার আকর্ষণ ছিল মানুষের, সেটা কোথাও গিয়ে কমলেও ওই জৌলুস কিন্তু রয়ে গিয়েছে। সেটা প্রথমেই বুঝতে পারা যাবে যখন কলকাতায় তুমি হাওড়া স্টেশন দিয়ে ঢুকছো এবং শুরুতেই যে বাজার তোমার চোখে পড়বে সেটা হচ্ছে মল্লিক বাজার, যে ঘাটটাকে, বা ওই মল্লিক ঘাট যাকে আমরা বলি, যে ঘাটটাকে আমরা শুধু মল্লিক ঘাট নামে চিনি, সেইটা আগে কিন্তু নিমাই মল্লিক ঘাট নামে পরিচিত ছিল। এটা 1855 সালে রামমোহন মল্লিক তার বাবা নিমাই চরণ মল্লিকের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। ইতিহাসের পাতা

জানা যায় এই ঘাটটি পুরনো নয়নের ঘাটের জায়গায় তৈরি করা হয়েছিল, যেটি পরিবারের পূর্বপুরুষদের একজন নয়নচাঁদ মল্লিক 1793 সালে নির্মাণ করেছিলেন। পরিবারের আরেকজন কৃতি ব্যক্তি যদুনাথ মল্লিক 1870 থেকে ওই 74 সালের মধ্যে মল্লিক ঘাটে সংস্কার করেন। প্রসঙ্গত, সেই সময়ই বর্তমান ঘাটের দক্ষিণে নদীর ওপর একটি পন্টুন সেতু নির্মাণ করা হচ্ছিল। আজকের জগন্নাথ ঘাট, যা 1760 সালে শোভারাম বসাক নির্মাণ করেছিলেন, সেটি কিন্তু মল্লিক ঘাটের ঠিক পাশেই অবস্থিত। এরপরেই ওই যে হাওড়ার কথা বললাম, হাওড়ার এলাকার মধ্যে আরও একটা বিখ্যাত ঘাট, বিখ্যাত হাট হচ্ছে মঙ্গলা হাট। এই মঙ্গলা হাটের কথা আমরা প্রত্যেকেই জানি এবং নাম শুনেই বোঝা যাচ্ছে যে মঙ্গলবার করেই হাট বসে বলে মঙ্গলা হাটের নাম। এবং এই হাটের বয়স কিন্তু 300 বছরেরও বেশি, যা আজও সমানভাবে জনপ্রিয়। মূলত এই যে মঙ্গলবার হাট বসছে, এবং এই হাটটা এতটাই প্রাচীন এবং আকারে বৃহৎ হয় যা কিন্তু পৃথিবীর অন্য কোথাও বসে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার দুদিনই বসে, ওই মোটামুটি ধরো সোমবার থেকে মঙ্গলবার, মঙ্গলবার তো বসে, পাশাপাশি সোমবারও বসে। এবং তুমি যদি তার বাইরেও ওই এলাকায় যাও তাহলে হাট পাবে, কিন্তু ওই জমজমাটি ওই ব্যাপারটা হয়তো থাকবে না, যে ব্যাপারটা মঙ্গলবার করেই থাকে। এখানে মূলত পোশাক কেনা বেচা করা হয়। যারা যারা মঙ্গলা হাটে গিয়েছো তারা জানবে, আর সামনেই তো পুজো, তাই যারা যাওনি তারা কিন্তু চটপট প্ল্যান করে ফেলতে পারো মঙ্গলা হাটে যাওয়ার জন্য। দেখো, এই যে আজকে রোববার, কালকে সোমবার, তারপরে তো মঙ্গলবার, তাহলে আর দেরি কিসের, প্ল্যানটা বরং করেই ফেলো। হাওড়ার এই বিখ্যাত হাটে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেই মানুষজন আসেন এবং কেনাবেচা হয়। এরপরে আমি যে হাটের কথা বলবো সেটা হচ্ছে যে হরিসাহার হাট, উল্টোডাঙ্গার ঠিক পাশেই খান্নার মোড় এবং আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মানে APC বোস রোডের সংযোগস্থলে বসে কলকাতার অন্যতম প্রাচীন তৈরি পোশাকের পাইকারি বাজার হচ্ছে এই হরিসাহার হাট। প্রায় 100 বছর আগে হরিদাস সাহা নামে এক স্থানীয় ব্যবসায়ীর তত্ত্বাবধানে এই হাটের সূচনা হয়, এবং এটা কলকাতার তৈরি পোশাকের অন্যতম সস্তা এবং বৃহত্তম পাইকারি বাজার। আবারও এই যে শাড়ির কথা বলছি, এই যে শাড়ির, এই যে সামনে পুজো আসছে এবং এই যে শাড়ির বাজারের তোমাদের সন্ধান দিয়ে দিচ্ছি যে কোথায়। তোমরা অনেকেই আছো যে যারা অনলাইনে বাজার দোকান করা পছন্দ করো না এবং চাও যে নিজের হাতে, নিজের চোখে দেখে, অনুভব করে, নিজের চোখে কোন কোয়ালিটি, কীরকম সুতির কাপড় নাকি কীরকম কাপড় সবটা দেখে তোমরা কেনাকাটা করতে চাও, তাদের জন্য দুটো হাটের ইতিমধ্যেই সন্ধান তোমাদের দিয়ে দিয়েছি। কিন্তু এই রকম কেনাবেচার সময়, এই এখন যেরকম আবহাওয়া, যদি একটু বৃষ্টি পড়ে তাহলে সত্যি একটা অদ্ভুত ফিলিং হয়, মানে বৃষ্টিটা ভালোও লাগে আবার মনে হয় যে কেনাবেচার সময় কেন। আর সেই জন্যেই লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটা গান তো রাখা যেতেই পারে, অনেকেই আন্দাজ করতে পারছো, যারা পারছো না তাদের জন্য বরং সরাসরি গানটাই রাখলাম।

হ্যাঁ, ওই বৃষ্টি রোদ এই সমস্ত কিছুর মধ্যে যখন ওই বাজার দোকান করা হয়, তখন সত্যি মনে হয় যে যদি ছাতা আনতে ভুলে যাই, কেউ যেন ছাতাটা ধরুক। কিন্তু সত্যি কি কেউ ধরে? ওই ভিজে ভিজেই বাড়ি ফিরতে হয়, তারপরে ওই গলা টলা বসে যায়, সর্দি জ্বর, আর কি করা যাবে। কিন্তু হ্যাঁ, ছাতা ধরার মানুষ যদি থাকে তোমার জীবনে, তাহলে কিন্তু অবশ্যই তাকে যত্নে রেখো। কিন্তু ওই যে আজকে যেহেতু এই যে বাজার হাট নিয়ে কথা বলছি, আর এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার বাজার হাট নিয়ে কথা বলার জন্য, আর যেহেতু আগে আমরা কথা বললাম হরিসাহার ঘাট নিয়ে, ওই উত্তর কলকাতা থেকে মোটামুটি এখন অবধি বেরোয়নি, কারণ এখনও অনেকগুলো জায়গা রয়েছে। উত্তর কলকাতার হাট মানেই আর কী কী মিস করে যাচ্ছি তোমরা বুঝতে পারছো কি? আমার তো মানে এই জায়গাটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে হাতিবাগান। ওই 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেছিলেন, তখন তার যুদ্ধের যে হাতিগুলি এই এলাকায় রাখা হয়েছিল বলে মনে করা হয়, আর সেই থেকেই জায়গাটার নাম হয় হাতিবাগান। হাতি পদবী বা বাগান অন্যান্য আরেক মতে এই অঞ্চলে হাতি পদবীযুক্ত কোনো ব্যক্তির একটি বিশাল বাগান বাড়ি ছিল বলে, এবং সেইখান থেকে এই জায়গার নাম হয় হাতিবাগান। এবং হাতিবাগান গেলে তো বুঝতেই পারছো, বিশেষ করে যারা সাজুগুজু করতে পছন্দ করো, তাদের জন্য ওই কানের ঝুমকো থেকে শুরু করে বিভিন্ন ধরনের জামা কাপড় সমস্ত কিন্তু এক ছাতের তলে, তাই না? আর এই যে উত্তর কলকাতায় হাতিবাগানে গেলাম, হাতিবাগান থেকে কোথায় যেতে পারি বাজার করতে? মানে দেখো, অনেকক্ষণ ধরে পোশাক আশাকের কথা বলছি, সবজি বাজারের কথা তো কোনোভাবেই বলছি না, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তাই জন্য একেবারে চলে যাব মানিকতলা বাজারে। এটা ওই নবাব সিরাজউদ্দৌলার প্রতিনিধি হিসেবে, এবং সেই সময় যখন কলকাতা শাসন করা হয়েছিল, সেই সময় কিন্তু ওই মানিকচাঁদের নাম থেকে এলাকার নামকরণ করা হয়েছিল মানিকতলা বাজার। এবং এই মানিকতলা বাজারে গেলে বিশেষ করে ওই যে মাছে ভাতে বাঙালির কথা বলছিলাম না, মাছের বাজার, বিভিন্ন ধরনের টাটকা মাছ এবং তা দুর্দান্ত, সেই ধরনের মাছ কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে শুধুমাত্র মাছ নয়, মাছের পাশাপাশি শাকসবজি এবং অন্যান্য যা যা জিনিস রয়েছে, মুদিখানার যা যা আসবাব জিনিসপত্র রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে মানিকতলা বাজার থেকে। কিন্তু বিশেষ করে ওই টাটকা ইলিশ, রুই, তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের টাটকা মাছের জন্যই কিন্তু এই বাজার অত্যন্ত জনপ্রিয়। তাই যারা যারা মাছ প্রেমী রয়েছে এবং যারা উত্তর কলকাতায় থাকো, তাদের নিশ্চয়ই এই বাজার অত্যন্ত কাছের এবং ওই প্রত্যেক দিন যাতায়াতের একটা অন্যতম জায়গা। দেখো, এই যে বাজার হাট, জামা কাপড় সব কিছু নিয়ে কথা বলছি, আর উত্তর কলকাতায় মানিকতলা থেকে আমরা শটাং কোথায় চলে যেতে পারি? বইপাড়ায়। আরে বাবা, বই বাজারও তো একটা বাজার, তাই না? বই প্রেমীদের জন্য এই স্থান নিয়ে তো আলাদা করে বলবার কোনো জায়গা নেই। সে বহু প্রাচীন যুগ থেকে বহু ছাত্রছাত্রীরা সেই সময় দাঁড়িয়ে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে সাহিত্য, গান বাজনা, শিল্পচর্চা সমস্ত কিছুই হতো কফি হাউসে। এবং সেখান থেকেই তো সেই কালজয়ী গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি, আজ হয়তো কফি হাউসের আড্ডাটা নেই, সেই চেহারাটা বদলেছে, এবং পাশাপাশি যে কলেজ স্ট্রিটের কথা বলছি, সেই কলেজ স্ট্রিটের চেহারাটা বদলে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, জীবনযাত্রা বদলে যেতে পারে, কিন্তু আমাদের ওই আবেগটা বোধ হয় একই রয়ে গিয়েছে, কি বলো? কিন্তু ওই যে আবারও খানা পিনায় তো ফিরে আসতেই হবে। কলেজ স্ট্রিটের কফি কিং

বা ওই ফিশ কাটলেট, এবং তারপরে ওই যে ফিশ, আবারও ফিশ চলেই আসছে। তাই কোথায় যাব এরপর? পাতিপুকুর মাছ বাজারে। পাতিপুকুর মাছ বাজার হচ্ছে বিকেল পাল ফিশ মার্কেট নামেও কিন্তু পরিচিত। কলকাতার অন্যতম প্রাচীন এবং বৃহত্তর পাইকারি মাছের বাজার, যার ইতিহাস প্রায় 100 বছরেরও বেশি পুরনো। ব্রিটিশ আমলে স্থানীয় মানুষের কাছে টাটকা মাছ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই মূলত এই ঐতিহাসিক বাজারটি গড়ে ওঠে। এবং এই যে এত খাবার দাবার নিয়ে কথা বলছি, তাই তোমার জন্য ওই মোটামুটি যারা যারা বাজারে এই মুহূর্তে বেরিয়ে পড়েছো বা বাজারে যাবে ভাবছো, ওই থলেটা রেডি করছো এবং বাড়ির যারা মানুষজন রয়েছেন তারা বলছেন যে এই নাও এই লিস্টটা ধরে যাও, তাদের জন্য ওই এখন মোটামুটি হাড়ি খুন্তি টুংটাং আওয়াজ তো শুনতে পাওয়াই যাচ্ছে, তাই সেই তোড়জোড়ের জন্য এই মুহূর্তে রাখবো তোমার জন্য একটা খুব সুন্দর সিলেটি ধামাইল গান, দীপান্বিতা আচার্য এবং শ্রেষ্ঠা দাসের কণ্ঠে এবং পৌলমী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রাখলাম এই গানটা। ফিরছি গানের পর।

মোটামুটি রান্নাঘরে ওই হাঁড়ি কুন্তি কড়াই সমস্ত কিছুর ওই যে একটা টুংটাং শব্দ ইতিমধ্যেই বেজে গিয়েছে, কারণ ঘুম থেকে তো তোমরা উঠেই পড়েছো। আর এই মুহূর্তে তোমার সঙ্গে আড্ডায় সুপ্রভাতের আসরে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। আর আজকে কথা বলছি কলকাতার বাজারহাট নিয়ে। আর দেখো, এই যে কথা বলতে বলতে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, এবার আস্তে আস্তে মধ্য কলকাতায় আসছি। কিন্তু তার আগে ওই যে চাঁদনি মার্কেটের কথা কি করে ভুলে গেলে হয় বলো? চাঁদনি মার্কেট কিন্তু মূলত ইলেকট্রনিক্স, কম্পিউটার, মানে যা যা যন্ত্রাংশ রয়েছে, এই যে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র রয়েছে সেইগুলোর জন্য বিখ্যাত। এই পুরো ব্যাপারটা মানে কতটা বিখ্যাত সেটা মূলত টের পাওয়া যায় মূলত ঠিক কালী পুজো এবং দীপাবলির আগে দিয়ে, মানে বিভিন্ন ধরনের আলোর বাহার। আর এছাড়াও আমাদের ফোন থেকে শুরু করে কম্পিউটার বা আরও যা যা যন্ত্রানুষঙ্গ রয়েছে, সেই যন্ত্রাংশ যা যা রয়েছে সেগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই চাঁদনি মার্কেট ওই একদম বাঙালির ঠিকানা বলা যেতে পারে কলকাতায়, কলকাতার বুকে দাঁড়িয়ে। এরপরে এই যে চাঁদনি মার্কেট থেকেই এরপর কোথায় আসতে পারি, তোমরা সবাই বুঝতে পেরেছো, মধ্য কলকাতায় চলে এসেছি। এবং ওই যে নিউ মার্কেট, 19 শতকের মাঝামাঝি সময়ে দেশীয় হাটবাজারের ধুলোবালি আর জলকাদা ভরা প্যাচপ্যাচে সরু রাস্তা ঠিক একেবারেই পছন্দ ছিল না সাহেবদের, তাঁদের দরকার ছিল এক অভিজাত বাজার। এবং ভিক্টোরিয়ান স্থাপত্যের আদলে এই বাজার গড়ে উঠল ধীরে ধীরে শহরের ঠিক মাঝ বরাবর। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের স্থপতি রিচার্ড রাস্কেল বেন এই বাজারটার নকশা করলেন। লাল ইটের যে শৈলী এবং টালি

বসানো ঢালু ছাদ এবং খড়খড়ি দেওয়া জানলা ফোয়ারা সব কিছু মিলিয়ে সাহেবি আদব কায়দা থাকলেও ওই যে একটা বাঙালির নস্টালজিয়া আবেগ সমস্তটাই কিন্তু এই বাজারের মধ্যে প্রতিফলিত হলো। এবং নিউ মার্কেটের কথা তো আমরা প্রত্যেকেই জানি, সেটা বিভিন্ন বাজারের জন্য হতে পারে, জামা কাপড় আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু। এবং পাশাপাশি আমি যদি খাবারের বাজারের কথা বলি, যদি এই ডেকার্স লেনকে তো বলা যেতেই পারে বিভিন্ন খাবার এক ছাতার তলায়, কি বলো? কিন্তু ওই যে মধ্য কলকাতা থেকে গুটি গুটি পায়, এবার চলে আসব কোথায়? দক্ষিণ কলকাতায়, দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার। এই বাজারটা দক্ষিণ কলকাতায় যারা যারা থাকো, ভবানীপুরের এই যদুবাবুর বাজার সম্পর্কে জানো না এরকম তো কেউ হতেই পারে। এবং জায়গাটা এত জমজমাট একটা জায়গা, যেখানে গেলে বোধ হয় এমনি মন ভালো হয়ে যায়। এবং এই ভবানীপুরে যদুবাবুর বাজারেও কিন্তু বিভিন্ন সতেজ যে সমস্ত ফলমূল থেকে শুরু করে শাকসবজি, প্রসাধনীর যে সমস্ত জিনিসপত্র সমস্তটা পাওয়া যায়। এবং তুমি যে কোনো অনুষ্ঠান বা পালা পার্বণের আগে যদি যদুবাবুর বাজার যাও, মানে দোলের আগে যদি যাও, সেখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের আবির রং সমস্ত কিছু রয়েছে। দীপাবলির আগে যদি যাও, সেখানে বিভিন্ন ধরনের প্রদীপ, মোমবাতি, আলো সমস্তটা রয়েছে। এবং পাশাপাশি যা যা অনুষ্ঠান মূলত হয়, তার আগে দিয়ে যদি যদুবাবুর বাজারে যাও, ওই একসঙ্গে সমস্ত বাজার নিয়ে কিন্তু বাড়ি ফিরবে, কি তাই তো? আর এই যে দক্ষিণ কলকাতায় চলে এসেছি যদুবাবুর বাজার থেকে, আস্তে আস্তে মানে মোটামুটি যারা একটু হাঁটতে পছন্দ করো, আমার মতো যারা হাঁটতে পছন্দ করো, মোটামুটি হেঁটে নিতেই পারবে। কোথায়? লেক মার্কেটে। মাছ বাজার বলতে আমরা লেক মার্কেটকে সত্যি, মানে মাছ বাজার মানে দক্ষিণ কলকাতার মাছ বাজার মানে লেক মার্কেট। এবং এখানকার এই যে একটা বিশেষত্ব রয়েছে মাছ কাটার, কারণ কি বলতো, ওই যে বড় বড় আঁশবুটি এবং সেখানে ওই যে মাছ কাটার শব্দ, যেটা কিন্তু ওই দক্ষিণ কলকাতায় যারা যারা থাকে তারাই বুঝতে পারবে। নোনা জলের মাছ, মিষ্টি জলের মাছ, কি হেন মাছ পাওয়া যায় না এই লেক মার্কেটে। এবং শুধু কিন্তু তাই নয়, পাশাপাশি ফুলের যে বাজার রয়েছে লেক মার্কেটে সেটাও কিন্তু অনবদ্য। নিজের পছন্দের মানুষকে উপহার দেওয়ার জন্য এইখানে যে ধরনের ফুল পাওয়া যায়, তা কিন্তু সত্যিই সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে গুটি গুটি পায়ে আমরা চলে গেছিলাম লেক মার্কেটে, সেখান থেকে একটা অটো যদি আমরা ধরে নিই, তাহলে চলে যাব কোথায়? তোমার আমার আমাদের সবার প্রিয় গড়িয়াহাট। গড়িয়াহাট সম্পর্কে তো নতুন করে বলার কোনো জায়গা নেই, একদম শপিং প্রেমীদের স্বর্গরাজ্য বলা যেতে পারে এই গড়িয়াহাটকে। কম খরচে বাজার, এবং ওই যে আবারও ওই হাতিবাগানে যেমন বলছিলাম যে দর দাম সমস্ত কিছু মিলিয়ে জামা কাপড় কেনার সামনেই ওই যে আবার পুজো আসছে, তো সেই জন্য শপিং প্রেমীদের জন্য একদম আদর্শ স্থান হচ্ছে এই গড়িয়াহাটের বাজার। দেখো আলোচনা করতে করতে সময়টা তো গড়িয়ে গেছে, আর এই যে মাছ নিয়ে কথা বলছিলাম, আর এই বাঙালি আর মাছের ঝোল সমস্তটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। তাই আপাতত নিকিতা গান্ধী এবং অনুপম রায়ের কণ্ঠে রাখছি বাঙালি মাছের ঝোল, শুধুমাত্র তোমার জন্য।

একেবারে মাছে ভাতে বাঙালি, ওই একেবারে বাঙালির গর্ব যাকে বলে বলা চলে মাছ। আর বাঙালির গর্ব আরও একটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে খেলাধুলা। আর এই মুহূর্তে রাউন্ড আপ নিয়ে যুববাণীর বন্ধু স্বপ্নময় ঠিক কি আপডেট দিচ্ছে শুনছি।

স্পেনের মাটিতে ফুটবলের উত্তাপ বাড়ছে, লা লিগা নতুন মৌসুমে কিন্তু এখনো তিনটি মাত্র ম্যাচ ডে হয়েছে, বাট ইতিমধ্যে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে লা লিগায় যে কোনো দল কিন্তু যে কোনো দলকে বেশ কিছুটা বেগ দিতে পারে। কখনো গোলের বন্যা, আবার কখনো গোলশূন্য ড্র, আবার কখনো শেষ মুহূর্তের নাটক, এই নিয়েই রেডি ছিল এই সপ্তাহের লা লিগা। এবং আমি স্বপ্নময় আজ আবারও হাজির তোমাদের সামনে লা লিগার রাউন্ড আপ নিয়ে। প্রথমেই আসি ম্যাচ ডে টু এর শেষ দুই ম্যাচ নিয়ে। ওসাসুনা বনাম লেভেন্টে ম্যাচটা 0-0 ড্র হয়েছে, গোল আসেনি, তবে এই ম্যাচটাকে আমি বলবো আ ম্যাচ অফ দ্য মিসড অপরচুনিটিস। লেভেন্টে যে পরিমাণ চান্স এই ম্যাচে মিস করেছে, আমার মনে হয় এরপরে তাদের ডেফিনেটলি তারা আরো বেটার খেলার জন্য কিন্তু নিজেদের কনভার্সনটাকে আরো বেটার করতে হবে। এরপরে আসি মালাগার মাঠে। মালাগার মাঠে মালাগা বনাম ডেপোর্তিভো ম্যাচ 1-1 ড্র হয়েছে। প্রথমে ডেপোর্তিভোকে গোল করে এগিয়ে দেন পিয়েরিক এমেরিক অবামেয়াং, কিন্তু তারপরে মালাগার হয়ে কিন্তু গোল শোধ করেন চুপে পেনাল্টি থেকে। এরপরে চলে আসি ম্যাচ ডে থ্রিতে। ম্যাচ ডে থ্রিতে রেসিং ক্লাব বনাম এলচে ম্যাচ, খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এই ম্যাচটা, কিন্তু 3-2 তে রেসিং ক্লাব জিতে নেয়। রেসিং ক্লাব অনেক বছর পরে, আমি এটা লাস্ট দিনও হয়তো ডিসকাস করেছি যে অনেক বছর পরে লা লিগাতে ব্যাক করে কিন্তু একের পর এক ম্যাচে বেশ ভালো খেলছে, এবং 3-2 এই স্কোর লাইনটা ডেফিনেটলি তাদের কনফিডেন্স অনেকখানি বুস্ট করবে। টেবল টপার্স অ্যালাভেস তাদের পজিশনটাকে ধরে রেখেছে ভিলারিয়ালকে 1-0 গোলে হারিয়ে, এবং গোলের বন্যা নয় একটাই গোল, কিন্তু সেই গোলটার মাধ্যমে কিন্তু তিনটে পয়েন্ট তুলে নিয়ে নিজেদের প্লেসটাকে টেবিলের উপরে কিন্তু সিমেন্ট করে ফেলো অ্যালাভেস। এরপরে আসি উইকেন্ডের বেস্ট স্কোর লাইন, লেভান্তে বনাম রিয়াল বেটিস ম্যাচ, যে ম্যাচ লেভান্তে কিন্তু 5-2 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। এবং রিয়াল বেটিসের যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে দুজন স্টপারের মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। আসলে নতুন দল, নতুন করে তারা স্টার্ট করছে, এবং সেখানে স্টপারদের মধ্যে যদি বোঝাপড়ার এরকম অভাব থাকে, এবং লেভান্তে কিন্তু একটা জিনিস বারবার বেশ ভালো করছিল এই ম্যাচটার ক্ষেত্রে যে প্লে দ্য বল অ্যাট দ্য ব্যাক অফ দ্য ডিফেন্স, এবং এটা কিন্তু লেভান্তেকে ডেফিনেটলি এই ম্যাচে হেল্প করেছে। যদিও লেভান্তের যদি মাইনাস পয়েন্ট এই ম্যাচ থেকে আমাকে কিছু বলতে হয় তাহলে সেটা ডেফিনেটলি কিন্তু লেভান্তের ডিফেন্স। এই ম্যাচেও লেভান্তে 2-2 খানা গোল খেয়েছে, আগের ম্যাচটা গোল শূন্য হলেও এই ম্যাচে কিন্তু লেভান্তের ডিফেন্সের ফাঁক ফোকর, কিন্তু রিয়াল বেটিসের মতো দলের এগেনস্টে বেশ কিছুটা এক্সপোজ হয়ে গিয়েছিল। তবে ডেফিনেটলি সামনের ম্যাচে যত এগোবে লেভান্তের খেলাও কিন্তু তত বেশি ডেভেলপ করবে। অপরদিকে রিয়াল সোসিদাদ 2-1 গোলে এসপানিওলকে হারিয়ে দিয়েছে, এবং রিয়াল সোসিদাদ এমন একটা দল যে দলটা কিন্তু যে কোনো মোমেন্টে জায়ান্ট কিলার হয়ে উঠতে পারে এই বছরের লা লিগাতে। এবং আমার মনে হয় লা লিগার আমরা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, সেভিয়া নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু রিয়াল সোসিদাদ তারাও কিন্তু হয়ে উঠতে পারে লা লিগাতে ডার্ক হর্স। বিশেষ করে বড় দলের পয়েন্ট কাটার ক্ষেত্রে রিয়াল সোসিদাদ কিন্তু একটা ডেঞ্জার হয়ে উঠতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো অব্দি চমৎকার ফর্মে রয়েছে, তবে আগে আমি একটু কথা বলে নিই বার্সেলোনাকে নিয়ে, কেননা বার্সেলোনা একটা বড় জয় পেয়েছে 5-0 গোলে এলচের বিপক্ষে, এবং সবচেয়ে যেটা স্বস্তির বিষয় বার্সেলোনার জন্য যে তাদের যে স্ট্রাইকিং ডুও রাফিনহা এবং ফার্মিন লোপেস এই দুজনে কিন্তু গোল পেয়েছেন, এলচেকে 5-0 গোলে হারিয়েছে, এবং অ্যাথলেটিক ক্লাব তাদের বিপক্ষেও কিন্তু 2-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে বার্সেলোনা, এবং রড্রি বার্সেলোনার হয়ে কিন্তু অভিষেক হয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ তারাও কিন্তু শুরুটা একদম নিখুঁত করেছে, এসপানিওলকে ম্যাচটা তারা হারিয়েছে তাদের শুরুর ম্যাচটা, এবং সেই ম্যাচে এমবাপে তিনি কিন্তু একটা হ্যাট্রিক করেছেন, ভিনিসিয়াস তিনিও গোল পেয়েছেন। সুতরাং এসপানিওলকে হারানোর পরে তাদের সামনে কিন্তু আরেকটা বড় দল মালাগা, এবং সেই ম্যাচটা

কিন্তু তাদেরকে জেতার জন্য বাজি ধরতে হবে ডেফিনেটলি আমাদের সবার ফেভারিট প্লেয়ার কিলিয়ান এমবাপ্পের উপর। এরপর চলে আসি সেভিয়া বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ। খুব সামনেই অনেক বড় ম্যাচ এবং অ্যাথলেটিকো মাদ্রিদে এখনো অবধি কিন্তু মাত্র 4 পয়েন্ট তারা সংগ্রহ করতে পেরেছে। অপরদিকে সেভিয়া এখনো অবধি তারা কিন্তু আনবিটেন, 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট। এবং অ্যাথলেটিকো জিতলে কিন্তু সিমিওনের দল তারাও কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে ঢুকে পড়বে। অপরদিকে সেভিয়া তারা কিন্তু চেষ্টা করবে পুরো ম্যাচে নিজেদের কন্ট্রোলটাকে বজায় রাখতে। সুতরাং শৈলী বনাম শৃঙ্খলার লড়াই এবং ডেফিনেটলি বার্সেলোনার পরের ম্যাচ রায়ো ভালেকানোর বিপক্ষে 2 ম্যাচে 2 জয় এবং আরও 3 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু চেষ্টা করবে লিগের টপে চলে যেতে। অর্থাৎ অ্যালাভেস তারা টেবিল টপার্স, কিন্তু তাদেরকে কিন্তু খুব ক্লোজলি চেজ করছে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ, এবং সেখানে কিন্তু অ্যালাভেসকে বাড়তি সতর্ক থাকতে হবে। তবে আমরা বারবার যেটা বলেছি, যে বছর লেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সে বছর কিন্তু কেউ এক্সপেক্ট করেনি লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এখানে অ্যালাভেস আরেকটা লেস্টার সিটি হয়ে উঠতে পারে কিনা তার জন্য কিন্তু আমাদের চোখ রাখতে হবে লা লিগার পর্দায়। চোখ রাখো তোমরা, চোখ রাখো আমিও, কেননা আমি সবসময় প্রত্যেক রবিবার তোমাদের সামনে হাজির হব লা লিগা রাউন্ড আপ নিয়ে। সঙ্গে থাকো, শুনতে থাকো এবং ডেফিনেটলি ফুটবলের সঙ্গে থাকো। এই বলে আমি সবসময় শেষ করছি, ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়ে। স্টে টিউনড উইথ ফুটবল, স্টে উইথ লা লিগা।

লালিগা রাউন্ড আপ সম্পর্কে স্বপ্নময় যে যে আপডেট দিয়েছে সেগুলো তো শুনলেই, আর আলোচনা করতে করতে কখন যে সময় বয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। আজকে তোমার সঙ্গে আলোচনায় ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। আর আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো, তোমার প্রিয় কলকাতার বাজারহাট সম্পর্কে তোমরা আমায় জানাতে পারো। কোথায় জানাবে? যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমার প্রিয় কলকাতার বাজারহাট কোনটা। তবে ওই যে যাওয়ার আগে, আজকে সারাদিন যুববাণীর কোন কোন বন্ধুরা তোমাদের সঙ্গে কি কি অনুষ্ঠান নিয়ে জুড়ে থাকছে সেটা বরং একটু জানিয়ে দিই। আজ বিকেল 5:30টায় যুববাণী কমন রুম অনুষ্ঠান নিয়ে থাকছে সৃজনী এবং অর্পণ। অনুষ্ঠান সম্প্রচারিত হবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সন্ধে 6:00 থেকে পেশার সন্ধানে অনুষ্ঠান নিয়ে থাকছে ঋত্বিক। অনুষ্ঠান সম্প্রচারিত হবে মৈত্রী প্রচার তরঙ্গে। তাহলে আজকের মতো সাইন অফ তো করতেই হবে। যাওয়ার পথে তোমার জন্য একটা সুন্দর গান তো রাখবোই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার শরীর এবং মনকে যত্নে রেখো।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান অঙ্কিতের সঙ্গে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হাওয়াইয়ান গিটারে লঘু সুর, শিল্পী প্রভা দাশ।

0: এতক্ষণ হাওয়াইয়ান গিটারে লঘু সুর বাজিয়ে শোনালেন প্রভা দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী শুভ্র শঙ্কর দাস। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রচলিত লোকগীতি।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনছিলেন শুভ্র শঙ্কর দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই রসধারা অঙ্কিতের সঙ্গে।

0: after the Hindi broadcast. Nepal's flash flood death toll has risen to 675 as search and rescue operations continue amid renewed rainfall and fears of further flooding. Nearly 2,400 people remain missing, including at least 320 foreign nationals. More than 4,400 people have been rescued or evacuated, including 261 foreign tourists who had lost contact. Nepal police reported that 675 bodies have been recovered from 8 districts, with the highest numbers reported in Chitwan, Navalparasi East and Navalparasi West. Meanwhile, Nepal government has issued fresh alert for flood in Bhute Koshi River and urged residents living along the river to remain cautious. The National Disaster Risk Reduction and Management Authority has reported an increased flood flow in the river. The External Affairs Ministry has said that 108 Indian nationals have been rescued so far in Nepal following flash flood tragedy on Wednesday. In a social media post, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that the contact was re-established with around 50 Indian nationals who were earlier uncontactable. Defence Minister Rajnath Singh will address the industry conclave in Lucknow today on the third and last day of his three-day visit to the city. The conclave is being organised under the PM Setu Yojana, where discussions will be held on topics related to skill development, entrepreneurship and vocational education. Before attending the conclave, Mr. Singh will listen to the Prime Minister's Mann Ki Baat programme. He will also lay the foundation stone for 12 development projects worth Rs 101 crore in the Lucknow Cantonment area in the presence of Chief Minister Yogi Adityanath. Union Minister of Youth Affairs and Sports Dr. Mansukh Mandaviya today participated in the 88th edition of Fit India Sundays on Cycle in New Delhi. The event was a special National Sports Day edition of the initiative organized in collaboration with BRICS at the Jawaharlal Nehru Stadium. Talking to media, Dr. Mandaviya said cycling has become popular among citizens. In women's cricket, India will begin the T20 Asia Cup campaign against Thailand today at Dubai International Cricket Stadium. The match will start at 8:30 p.m. Indian time. The India Meteorological Department has issued red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Odisha today. Places over Arunachal Pradesh, Assam, Meghalaya, Chhattisgarh and Gangetic West Bengal are expected to witness heavy to very heavy rainfall today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11:00 আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন। স্টেডিয়ামগুলি হবে ঋষি অরবিন্দের নামে। তিনি জানান, খেলাধুলার উন্নয়নে চলতি বছরে 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রী অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ক্রীড়াক্ষেত্র ছিল অবহেলিত। কেন্দ্রীয় সরকার রাজ্যের খেলাধুলার মান উন্নয়নে সব ধরনের সহায়তায় প্রস্তুত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে খেলাধুলো নিয়ে বারে বারে কথা বলেছেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত করেন, 11:00 থেকে 11:30 হিন্দিতে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজও সেটা পাওয়া যায়। উনার এই 30 মিনিট বক্তব্যে 5 মিনিট খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া নিয়ে থাকে। আগে পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী বাড়াও এবং অংশগ্রহণ করার জন্য অর্থ দাও, পরিমাণ কম হতে পারে। পুরস্কার পেতে তো 3 বছর লাগবে, কারণ যে অবস্থা, যে গাড্ডা তৈরি হয়েছে, এই গর্তগুলোকে মেরামত করতে গেলে আগে আমাদেরকে যারা যাবেন, যারা যাওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাদের সঙ্গে আমরা কাজ করব।
1: পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের হাতে গতকাল চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় দীঘা থানায়

0: দুই মহিলা সহ মোট নজনের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাবিনেট থেকে এই নিয়োগে ছাড়পত্র মিলেছে।
1: ক্যাবিনেট থেকে অনুমোদন করেছে, আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। মৎস্যজীবীরা যারা, যাদের দেহ পাওয়া গেছিল আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, এখানকার ফিশারম্যান অ্যাসোসিয়েশন এবং ফিশারির লোকরা বলছে এই প্রথম কোন সরকারি কাজ করবে, আমাদের কর্তব্য করা উচিত।
0: চালকের তৎপরতায় নেপালে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বসিরহাটের বাসিন্দা অনুকূল পোদ্দার এবং তাঁর স্ত্রী রেবা রায় পোদ্দার। জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিপদ আঁচ করে চালক গাড়ি নিরাপদ জায়গায় নিয়ে যান, ফলে অনুকূলবাবুর পরিবার সহ ২২ জন পর্যটকের প্রাণ রক্ষা পায়। আজই ওই দম্পতি পুলিশের নিরাপত্তায় নিজেদের বাসভবনে ফিরেছেন। এদিকে নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার এখনও সন্ধান না মেলায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের একটি দল গতকাল শুভ্রাংশুর বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শিশুগুলির মধ্যে অন্তত ১০টি শিশুর ওজন অত্যন্ত কম ছিল বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন। ওই হাসপাতালের শিশু মৃত্যুতে তদন্ত কমিটি স্বাস্থ্য দপ্তরে তাদের রিপোর্ট জমা দিয়েছে। ৯টি শিশুকে হাসপাতালে বাইরে থেকে ভর্তি করা হয়েছিল বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তাদের মায়েদেরও বয়স ছিল কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ হাসপাতালগুলিতে কম ওজনের শিশুদের রাখার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের মেডিকেল কলেজে রেফার করা হয়। সরকারি কাজে বাধাদান এবং পুলিশ কর্মীদের মারধরের মতো একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ৩টি এফআইআর দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে বিলবোর্ড খোলা নিয়ে ব্যাপক গোলমাল বাধে। তারই তদন্তে অভিষেককে সমন পাঠিয়েছে শেক্সপিয়ার সরণী থানা। ওদিনের ঘটনায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করেছে। মোবাইল ও সমাজ মাধ্যমের যুগে ছাত্র শিক্ষকদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষার আলোয় মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা প্রয়োজন। গতকাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির এক অনুষ্ঠানে এ কথাই উঠে এল। শিয়ালদা মিত্র ইনস্টিটিউশনে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, সম্পাদক কৃষ্ণেন্দু জানা প্রমুখ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস। পূর্বাঞ্চল আজ চার দিনের দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে। বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স মাঠে টসে জিতে পূর্বাঞ্চল মধ্যাঞ্চলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ভূপেন হাজারিকা।

0: এতক্ষণ আধুনিক গান শুনছিলেন ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর, শুনবেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা।

0: हमें आशा है ये गीत आपको याद हो गया होगा।
1: जी सर।
0: धन्यवाद।
2: এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিখার আসর, শুনলেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা। শেষ হল বৃন্দগান শিখার অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটায় জিউদ কয়ার।

ক্যালকাটায় জুতকয়ারের পরিবেশনায় শুনছিলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব।

0: 1008 কিলোহার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয় এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এই সব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
2: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা

0: বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন। আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
0: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো 2 ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি 2 প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই?
0: হ্যাঁ, না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট,

নেশামুক্ত যুব সমাজ ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে। ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এরপরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল, এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের তিন সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী,

কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র এক চতুর্থাংশ একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108 দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর

প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায় অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়,

0: এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন পটদীপ রাগে এসরাজ, পরিবেশন করলেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তবলা সঙ্গতে ছিলেন সঞ্জিত মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন জলর্মী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: ভক্তিগীতি শুনছিলেন সুজয় চন্দর কণ্ঠে, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও

0: পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণজি নমস্কার।
1: নমস্কার স্যার। নমস্কার
0: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
1: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
0: কৃষ্ণজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
1: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল, পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
0: কৃষ্ণজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
1: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরাম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওঁর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
0: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়।

0: আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
1: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
0: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
1: হ্যাঁ, না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
0: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশ

ভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার

একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথপ্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়।

ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে, এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি 0.5 হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জন বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবন্ত কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জন করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই

0: অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন, অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল, চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন, এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।
3: এখন শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। উপস্থাপনা ও সম্পাদনা কাশফিন নাহার ও অভিজিৎ চক্রবর্তী।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে আজ তার 137তম মন কি বাত অনুষ্ঠানে সর্বনাশা নেশার বিরুদ্ধে যুব সমাজকে লড়াই করার কথা বলেছেন। নেশামুক্ত ভারত গঠনে যারা এগিয়ে আসছেন তিনি তাদের

0: কুর্নিশ জানান, নেশামুক্ত জীবনের লক্ষ্যে প্রধানমন্ত্রী, সঙ্গীতজ্ঞ, থিয়েটারের দল, ছাত্রছাত্রী সকলের কাছেই সৃজনশীল কাজের মাধ্যমে নেশামুক্ত ভারত গঠনের আহ্বান জানান।
1: প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আকাশবাণীকে বলেন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সংবাদ মাধ্যম এবং সাধারণ নাগরিক সকলের ঐক্যবদ্ধ সংগ্রামেই নেশামুক্ত ভারত গড়ে ওঠা সম্ভব।
2: বর্তমান সময়কালে যুব সমাজের কাছে নেশা এবং নেশায় আসক্তি একটা বড় জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সঙ্গত কারণেই দেশের প্রধানমন্ত্রী যুব সমাজের কাছে আহ্বান জানাচ্ছেন নেশামুক্ত ভারত গড়ে তোলার জন্য। আজকের দিনে পরীক্ষিত সত্য, নেশা আক্রান্ত মানুষের মধ্যে শারীরিক, মানসিক এবং পরোক্ষে তাদের সামাজিক এবং আর্থিক ক্ষয়ক্ষতি প্রভূত পরিমাণে দেখা দেয়। শারীরিক সমস্যাগুলিতে তারা যেমন নিজেদের শরীর, স্বাস্থ্য, মন, বয়স অনুযায়ী স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলেন, মানসিকভাবে তাদের মধ্যে অস্থিরতা, হতাশা এবং আত্মহত্যার প্রবণতা ব্যাপক হারে দেখা দেয়। আর আর্থিকভাবে তারা শুধুমাত্র যে পিছিয়ে পড়ে তা নয়, অনেক ক্ষেত্রে আর্থিকভাবে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের দিন আনি দিন খাই অবস্থাও হয়ে দাঁড়ায়। এবং সামাজিকভাবে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে, বন্ধু বান্ধবহীন, সমাজচ্যুতর মতন অবস্থায় গিয়ে দাঁড়ায়। তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপে বসবাস করতে শুরু করে। স্বাভাবিক কারণেই নেশার এই সামগ্রিক কুফল আমাদের সচেতন করে তুলতে হবে। যা প্রয়োজন তা হলো শুধুমাত্র মিডিয়া বা প্রচার মাধ্যম না, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নেত্রী, সমাজ ভিত্তিক গণসংগঠন সকলের মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সমস্ত বয়সের ছেলেমেয়েরা, বিশেষ করে যুব সমাজ, নেশার সামগ্রী, বিশেষ করে তামাক, অ্যালকোহল, সিগারেট, বিড়ি, গুটখা, LSD, হিরোইন, গাঁজা এর থেকে দূরে থাকে। এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ক্লাব প্রতিষ্ঠান, কোনো সংগঠনের কর্মস্থলের যেন 200 মিটারের মধ্যে কোনো রকমের কোনো নেশার সামগ্রী না পাওয়া যায় সে সম্পর্কে তাদের সচেতন করতে হবে। সকলের ঐক্যবদ্ধ সংগ্রামেই কিন্তু নেশামুক্ত ভারত গড়ে তুলতে সাহায্য করতে পারে।
0: প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমারের বহুধা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন।
3: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগোঁ কে দিলোঁ মে রস বস গয়ে। মে এক বার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা হম সবকে দিলোঁ পর রাজ করতে রহেঁগে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
1: মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানানো আসলে দেশের সমস্ত উত্তম প্রেমিকদের প্রতি সম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদের সম্পাদক সাধন বাগচি। উত্তম কুমারের শেষ 8 বছরের ছায়াসঙ্গী শ্রী বাগচি আকাশবাণীকে বলেন, দুস্থ শিল্পীদের সাহায্যার্থে মহানায়কের শতবর্ষ উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের পাশাপাশি এই সংগঠনও দেশ জুড়ে বর্ষব্যাপী নানা উদ্যোগ হাতে নিয়েছে।
4: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রতি শ্রদ্ধা আমার প্রতিদিন উত্তরোত্তর বেড়ে চলেছে। তার কারণ উনি মহানায়ককে যে সম্মান দিলেন, সেই সম্মান শুধু মহানায়ক নন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষ তথা পৃথিবীর সব মানুষ যারা উত্তম অনুরাগী তারা গৌরবান্বিত হলো এবং তারা তাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছে। এবং নরেন্দ্র মোদীর যে এতটাই তার যে ব্যক্তি, তার শিক্ষা, তার রাজনৈতিক দর্শন এবং তার শিল্প, কলা, সংস্কৃতির উপর তাতে মুগ্ধ করছে আমাদের মতো উত্তম অনুরাগী মানুষদের। আমরা শিল্পী সংসদ এই শতবর্ষে 3রা সেপ্টেম্বর বিভিন্ন প্রকল্প নিয়েছি এবং 1 বছর ধরে আমরা প্রায় 100 অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই মহানায়কের শতবর্ষ উদযাপন করব। আমরা এই বছরে বসুশ্রী সিনেমা হলে, যেখানে

0: না, একটা স্মৃতি বিজড়িত, উনি আসতেন বসতেন এখানে, সেখানে আমরা শতবার্ষিকী অনুষ্ঠান পালন করছি। এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা যে মহানায়ক উত্তম কুমারের যে মূর্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি টালিগঞ্জ চাপড়িপোতে, সেখানেও সকাল 11টার সময় আমরা শিল্পী সংসদ সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। আমার মনে হয় আজকের এই দিনটা খুব আনন্দের দিন, কেননা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শত ব্যস্ততার মধ্যে শত কর্মের মধ্যেও যে মহানায়ককে মনে রেখেছেন, এবং শুধু তার অভিনয় প্রতিভাই নয়, তার যে কাজ এবং তিনি যে কতটা মানব দরদী ছিলেন, মহামানব ছিলেন, সেই সম্বন্ধেও আমার সঙ্গে তার কখনো কোনো সাক্ষাতের সুযোগ ঘটলে আমি তাকে সবিস্তারে জানাতে পারবো।
1: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী আজ মন কি বাতে উল্লেখ করেন। দেশ জুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টিএস নিনগাম্মার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তার পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে।
2: পিএম স্বনিধি যোজনা কি লাভার্থীও মে করিব 46% মহিলায় হ্যাঁ, ইয়ানি দেশ ভর মে লগভগ 35 লাখ মহিলায় ইস যোজনা সে জুড়কর আপনে কারোবার কো আগে বড়া রহি হ্যায়।
3: মন কি বাতে প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার উল্লেখ প্রসঙ্গে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প নিগমের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন আকাশবাণীকে বলেন, এই যোজনায় ঠিকমতো কাজ করলে 50,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যা কোনো সিকিউরিটি ছাড়াই।
4: প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, যেটা পিএম স্বনিধি বলছি, এর মূল লক্ষ্য হলো ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পে মহিলাদের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আপনি দেখেন, ভারতবর্ষে প্রায় 46% হলো বেনিফিশিয়ারি মহিলা। এই প্রকল্পে নর্মালি কি হয়, কোলাটারাল ফ্রি লোন দেওয়া হয়, যেখানে কোনো সিকিউরিটি লাগে না। প্রথম কিস্তিতে 15,000 টাকা লোন দেওয়া হয়, যেটা 12 মাসে শোধ করতে হবে। সেটা প্রপারলি শোধ হয়ে গেলে সেকেন্ড কিস্তিতে 25,000 টাকা লোন দেওয়া হয়, যেটা 18 মাসে শোধ করতে হবে। ওনা যদি এটা ঠিকঠাক করেন, তাহলে থার্ড কিস্তিতে 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া যায়। কেউ যদি টাইমলি এই লোনটা শোধ করেন, তাহলে তার 7% হারে সরকারি ব্যাংকে তার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এছাড়া আজকাল সব তো অনলাইনে ক্যাশ প্রদান হচ্ছে, অনলাইন বা ডিজিটাল UPI পেমেন্ট করলে বছরে উনি 1,200 টাকার ক্যাশব্যাক পাবেন। যারা এই প্রকল্পে থাকবেন, তারা কি করতে পারেন, PM জীবন জ্যোতি বীমা যোজনার লাভও উঠাতে পারবেন। এখানে 2 লাখ টাকা অবধি অসুখ বা দুর্ঘটনার কারণে তার ফ্যামিলি এর বেনিফিটটা পাবে, এবং প্রিমিয়াম মাত্র বছরে 436 টাকা। 18 থেকে 50 বছর বয়সে যে কেউ এটার মধ্যে ভাগ নিতে পারবেন। পশ্চিমবঙ্গে যদি দেখেন আপনি, মহিলার স্বনির্ভরতা যেটা দেখা গেছে, কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা এলাকায় সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, ছোট দোকান চালানো হাজার হাজার মহিলা এই সুবিধা পাচ্ছেন। এর বেনিফিট কি, মহাজনের থেকে 400 টাকা নিতে হচ্ছে না, মার্কেটে যেমন 2 থেকে 10% দিতে হচ্ছে সেটা লাগছে না, প্লাস সরকার তার বীমারও সুবিধা পাচ্ছেন। এবং এটা অনলাইনে ওনারা যখন অ্যাপ্লাই করবেন, তখন কি হয়, পৌরসভা থেকে একটা ভেন্ডার সার্ভিসেল আছে যেখানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। এটা অ্যাপ্লাই করতে বিশেষ কিছু লাগে না, আধার কার্ড লাগছে, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ফটো, আর একটা ভেন্ডিং সার্টিফিকেট ওনাকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে আসতে হবে, না থাকলে একটা লেটার অফ রেকমেন্ডেশন আনতে হবে। এটা যেদিন উনি অ্যাপ্লাই করবেন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের 7 থেকে 15 দিনের মধ্যে লোনটা স্যাংশন করা হয়, যেটা ওনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে আসবে। সেই জন্যই আমার রিকোয়েস্ট থাকবে, যত অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসছে, ভেন্ডাররা ব্যবসা করছেন, তারা খুব কম পয়সায় এই গভর্নমেন্ট স্কিম আন্ডারে লোনটা পেতে পারে।
1: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
3: মহাকাশ বিজ্ঞানী ডক্টর সব্যসাচী পাল, মিশন শক্তি স্যাট ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটি মাইল ফলক বলে উল্লেখ করে বলেন, এই মিশন বিশ্বের কাছে আবারও প্রমাণ করবে যে মহিলারা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
5: আজ থেকে প্রায় 3 বছর আগে 2023 সালের 23 অগস্ট ভারতবর্ষ সফলভাবে চাঁদে পৌঁছে গিয়েছে।

ছিল চাঁদের দক্ষিণ মেরুর কাছে। তার সাথে সাথে ভারতবর্ষ দেখিয়েছিল যে পৃথিবীর চারখানা যে প্রধান দেশ আছে যাদেরকে আমাদের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সুপার পাওয়ার ধরা হয়, ভারতবর্ষ যে তাদের মধ্যে একজন সেটা আমরা প্রমাণ করেছিলাম। রিসেন্টলি ভারতবর্ষ আবার আরো একটা মিশন নিয়েছে, মিশনের নাম হচ্ছে মিশন শক্তি স্যার, এবং এই মিশনটা পুরোপুরি আমাদের দেশের নারী শক্তির জয়গান, খালি মেয়েদের দ্বারাই এটা মিশনটা চালানো হবে। এবং এই

0: লক্ষ্য তিনটে। প্রথম লক্ষ্য হচ্ছে ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির উৎসাহ তৈরি করা, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে জেন্ডার ব্যারিয়ার ভেঙে ফেলা, এবং তৃতীয় লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক ইউনিটি প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তাঁর মন কি বাত অনুষ্ঠানেও এই প্রজেক্টের কথা বলেছেন এবং উনি নারী শক্তির জয়গান গিয়েছেন। আশা করব যে এই প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষ আবার প্রমাণ করবে যে আমাদের দেশের মেয়েরা সোচ্চার পৃথিবীতে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে লিডিং রোল নিতে পারে।
1: এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। উপস্থাপনা ও সম্পাদনা কাশফিন নাহার ও অভিজিৎ চক্রবর্তী।

0: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে ভারত। প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 1 সেপ্টেম্বর তিনি এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। ভারত ও উজবেকিস্তান খনিজ শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার বিষয়ে দুই দেশ রাজি হয়েছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দুই দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।
1: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিজ শিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাল সাগর অঞ্চলে বৃক্ষরোপণের জন্য ভারত $10 লক্ষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উজবেকিস্তানে মার্চেন্ট পেমেন্ট বা ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে ভারতের UPI অ্যাপগুলির মাধ্যমে জাতীয় QR কোড স্ক্যান করার সুযোগ করে দিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে দুই দেশেরই জিরো টলারেন্স রয়েছে। এই সহযোগিতা কেবল রাজধানীগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে আজ উজবেকিস্তানে বিদেশী নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলি দারাজালি দোসলিকে ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সহ সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
1: नशा मुक्त भारत के लिए क्या आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं? क्या हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो? क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই। উত্তম কুমার তার নিদর্শন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
2: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগো কে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা হম সব কে দিলো পর রাজ করতে রহেঙ্গে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে। আজ লখনৌয়ে পিএম সেতু ইন্ডাস্ট্রি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বা MSME-র অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
3: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी अब हम लोग 1,80,000 करोड़ के आसपास में। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रोक्सीमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 227 জন বিদেশি নাগরিক সহ এ পর্যন্ত 8,186 জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় প্রশাসন। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্তারা। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল আজ নেপালের চিলিমে ও লাংটাং এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। সাইপ্রাস থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যাওয়ায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনালুসেল জানিয়েছেন, জাহাজটি থেকে 237 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 23 জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে থাইল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 9 উইকেট হারিয়ে ভারত 159 রান তোলে। শেফালি ভার্মা 64 রান করেন। থাইল্যান্ডের হয়ে সুলিপন

0: latest news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি চৌধুরী কা চাঁদ ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে। গানটির গীতিকার শাকিল বাদাউনি, সুরকার রবি।

এবারের ছবি ম্যায় চুপ রহুঙ্গি। রাজেন্দ্র কিষাণের কথায় চিত্রগুপ্তের সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর।

শাহিল লুধিয়ানভির কথায়, খৈয়ামের সুরে এবারের গান ফির সুভা হোগি ছবি থেকে মুকেশের কণ্ঠে।

ভারতব্যাসের কথায় সি রামচন্দ্রের সুরে এবারের গান নভরং ছবি থেকে আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছবির গান। এবারের গান লাভ ম্যারেজ ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার হসরত জয়পুরী, সুরকার শঙ্কর জয়কিষণ।

রাজা মেহেদি আলী খানের কথায় মদনমোহনের সুরে এবারের গান মেরা সায়া ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

আনন্দ বক্সির কথায় কল্যাণজী আনন্দজির সুরে মোহাম্মদ রফি, ছবি জব জব ফুল খিলে।

রাজেন্দ্র কিশোরের কথায় নাগিন ছবিতে হেমন্ত কুমার সুর কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি মোহাম্মদ রফির কণ্ঠে এপ্রিল ফুল ছবি থেকে। গানটির গীতিকার শৈলেন্দ্র, সুরকার শঙ্কর জয়কিষণ।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ

তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি কম এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 93% এবং সর্বনিম্ন 74%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার, এর মধ্যে সকাল 8:30 পর বৃষ্টির পরিমাণ 1.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইবে, কখনো কখনো যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 31 আগস্ট সোমবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাশিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস অনুষ্ঠানে নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এই বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, থাকছে কথিকা বায়ুদূষণ থেকে হৃদরোগ, বলবেন ডাক্তার দেবাশিস দত্ত। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং চন্দ্রজিৎ প্রামাণিক। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। আটটায় বিজ্ঞানের খবর, সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। আটটা বেজে পাঁচ মিনিটে নজরুলগীতি অসীমা দোবের কণ্ঠে। আটটা কুড়িতে বাংলা কথিকা শতবর্ষে ভাস্বর পথের দাবি, লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আটটা বেজে তিরিশ মিনিটে বাঁশি বাজিয়ে শোনাবেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশে সমীক্ষা, নটা বেজে তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ। দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান যুব মঞ্চ, উপস্থাপনা সৌরভ দেবনাথ এবং পৌলমী বাগ। বেলা বারোটায় পুরাতনী গান পরিবেশনায় তানিয়া দাম। বারোটা বেজে পনেরো মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী। বারোটা পঁয়ত্রিশে উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। একটায় নির্বাচিত লোকগীতি, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, বিষয় মঞ্চ সংবাদ, উপস্থাপনা সোমা মুখোপাধ্যায়। দুটো বেজে তিরিশ মিনিটে ছায়া ছবির গান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, থাকবে শ্রোতাদের দরবারে চিঠিপত্রের উত্তর। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে থাকছে একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে আলোচনা, থাকবেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায়, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গুরুমণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে কথিকা, সাঁওতালি সমাজে পারিবারিক কাঠামো, বলবেন সোহাগী হেমব্রম। এরপর লোকগীতি পরিবেশন করবেন কেশব চন্দ্র সোরেন, রবি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসরে থাকবে দুটি সাক্ষাৎকার। প্রথমে ফসলের বর্ষাকালীন রোগ পোগা নিয়ন্ত্রণ বিষয়ে ডক্টর শুভজ্যোতি রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমন ধানের সার ব্যবস্থাপনা বিষয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:30 সমীক্ষা, রাত ৮টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোনিনাই অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্তের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একক তবলা পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী অসীমা দোবে। 10:50 অতুল প্রসাদী পরিবেশন করবেন পম্পা সুর। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্ট। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, বাঁশি বাজিয়ে শোনাবেন সুদীপ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস, শুনবেন 219তম পর্ব। 6:45 অতুল প্রসাদী, শিল্পী পম্পা সুর। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা নীনা মোদক। 8:30 নজরুল গীতি অসীমা দোবের কণ্ঠে। 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী। 9:10 রসধারা, উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনা সরফরাজ আহমেদ। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। বেলা 12টায় সুরভি, উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একক তবলা পরিবেশনায় সুব্রত মান্না।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, 5:20 উর্বশী, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 7:10 শিল্প সংলাপ অনুষ্ঠানে শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে পার্থপ্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করবেন সৌভিক শাসমল। 7:30 দর্পণ, উপস্থাপনা দেবিকা গুপ্তা, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডেস, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 31 আগস্ট সোমবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 24 সেকেন্ড। জয় হিন্দ।